আজ শনিবার, 28শে ভাদ্র 1948 শকাব্দ, 19শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 1লা আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5টা বেজে 26 মিনিট হয়ে 28 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 34 মিনিট হয়ে 28 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 19 সেকেন্ড।

0: including attacks targeting civilians and economic assets. He said India had also issued a statement following the attempted attack on the holy city of Makkah.
1: Such attacks, I need not elaborate or reiterate, they vitiate the regional security, they impact or undermine regional peace and security, and also threaten freedom of navigation through the Bab el-Mandeb. And obviously, for various reasons, this is totally unacceptable to us. We hope that there is early restoration of peace and stability in the region.
0: The first meeting of the Joint Parliamentary Committee on the Foreign Contribution Regulation Amendment Bill 2026 was held in New Delhi yesterday. Chaired by Lok Sabha MP Sanjay Jaiswal, the committee was briefed by the representatives of the Ministry of Home Affairs on the provisions of the bill. Talking to the media, committee chairman Sanjay Jaiswal said the meeting was held in a cordial atmosphere and members raised several questions. Environment, Forest and Climate Change Minister Bhupendra Yadav held a high-level meeting with the Uttar Pradesh Chief Minister Yogi Adityanath to review measures for improving air quality in 8 NCR-linked districts of the state. These include Noida, Hapur, Ghaziabad, Meerut, Bulandshahr and others. Talking to media about the meeting, the Environment Minister said the meeting discussed action plans to curb vehicular pollution, including measures concerning old vehicles, the new EV policy, electric buses, mandatory pollution certificates and aggregator vehicles. India has been ranked first in business climate among 40 plus global markets in the latest Business Climate Survey 2026 by the Swedish Chamber of Commerce in India. Commerce and Industry Minister Piyush Goyal shared this information in a social media post. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে 6:30 আজকের চাষবাস শুনবেন গথিকা জৈব চাষ, বলবেন ডক্টর সৈকত কুমার বসু। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে গথিকা ডিপ ব্রেন স্টিমুলেশন, বলবেন ডক্টর অমিত ঘোষ। 6:45 প্রাত্যহিকই উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 8টায় জানা অজানা শুনবেন কথিকা জ্বালানি পর্ব, তৃতীয় পর্ব শুনবেন, বলবেন ডক্টর দেবারতী মিত্র। 8:05 নাটক দাঁতের লড়াই, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:20 ভজন শিল্পী অনির্বাণ দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত তুষার দত্তের কণ্ঠে। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানে পরবর্তী অংশ। 10টায় গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং প্রিয়াশা চক্রবর্তী। 12টায় বাংলার মুখ হাওড়া জেলার উদয়নারায়ণপুর গ্রাম। স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষকদের জন্য জল হওয়ার খবরের পর দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। 1টায় রম্য গীতি। 1:45 মহিলা মহল উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, বিষয় মৎস্য চাষ, ডক্টর সুকান্ত সরেনের সাক্ষাৎকার শুনতে পাবেন এই অনুষ্ঠানে। বিকেল 5টায় ক্রীড়াঙ্গন। 5:30 শিল্প ভারতী, বিষয় অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী আইন 2026, এ নিয়ে সতীনাথ মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা দুর্বাদে। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি সুবোধচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দের। এরপর যুবাদের অনুষ্ঠান, সাঁওতালি ভাষায় স্বরচিত কবিতা পাঠ করবেন সুমিত্রা কিস্কু ও পরে লোকগীতি সরোজিনী হাঁসদা সহশিল্পীবৃন্দ এবং বিজয় হেমব্রম সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী, গরুর মুখে দুধ, এ বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। 7:10 কৃষক ও তার পরিবার, বর্ষাকালে শিশুদের

সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার, এ বিষয়ে ডক্টর আনন্দ চন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। আটটায় অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, 9:00 নজরুল গীতি শিল্পী অনির্বাণ দাস, 9:20 আধুনিক গান শিল্পী বনশ্রী সেনগুপ্ত, 9:30 মুখোমুখি বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়, পর্ব 3। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকী সঙ্গীতে বেহালা শুনবেন শিল্পী হরি কুমার, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন। 11:00 কীর্তন শ্যামলী দাসী, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়া ছবির গান। আসি সঞ্চয়িতা প্রচারতরঙ্গের অনুষ্ঠানের কথা, একটু পরে সুবদ্ধ সঙ্গীত। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 6:35 রামচরিত মানস এই ধারাবাহিকের 238 পর্ব, 6:45 ভজন শিল্পী অনির্বাণ দাস, 7:10 যুববাণীর অনুষ্ঠান, 8:30 আধুনিক গান বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, 8:50 কীর্তন শ্যামলী দাসের কণ্ঠে, 9:10 রসধারা, 10:30 শুনবেন সরাসরি সম্প্রচার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের উদ্যোগে 2026 19-20 সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত পরিবেশ ও জলবায়ু গতি প্রকৃতির ভবিষ্যৎ 2026 শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 10:11 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত তুষার দত্তের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 5:20 উর্বশী, 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহকাশা, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026 প্রতিবেদনের হাইলাইটস, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 প্রথমে শুনবেন এই পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে গিটার মলয় দত্তের উপস্থাপনায়, পরে ডান্স টু দি গ্রুভ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা, এখন শুনবেন খেয়াল পণ্ডিত শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে, প্রথমে রাগ ললিত এবং পরে দেশী।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। এখন শুনবেন ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনবেন এই ধারাবাহিকের 238তম পর্ব।

ধারাবাহিক রামচরিতমানস শেষ হলো। আগামীকাল আপনারা এই ধারাবাহিকের 239তম পর্ব শুনতে পাবেন। এখন শুনবেন ভজন, কবীরের ভজন, শিল্পী অনির্বাণ দাশ।

গুড মর্নিং, কী করছো? সকাল তো হয়েই গেল, বিছানা ছাড়তে প্রচণ্ড আলসেমি লাগছে, তাই না? নাকি চোখ খুলতেই অজান্তে হাতটা চলে গেছে ফোনের দিকে? আমি জানি ঠিক এই মুহূর্তে চাদরের ভেতর থেকে আধ বোঝা চোখে কী দেখছো তুমি। হয়তো সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে কারোর স্টোরিতে সাত সকালে জগিং করে গ্রিন টি খাওয়ার একটা অদ্ভুত অ্যাস্থেটিক ছবি, কারো আবার পারফেক্ট সানলাইট, পরিপাটি বিছানা আর কফির ধোঁয়া ওঠা কাপ। আর ওসব স্ক্রোল করতে করতে মনের ভেতর অবধারিতভাবে একটা খচখচে ফিলিং, উফ, বাকিদের লাইফ কত সর্টেড ভাই, কত গোছানো, আর আমি কেন এই অগোছালো চুল আর ক্লান্ত চোখ নিয়ে এত মেস? তাই তো, একটু থামো, জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য ফোনটা উল্টো করে পাশে রাখো। আজ আমি কোনো জ্ঞান দিতে আসিনি, তাই কোনো ভারী মোটিভেশনাল লেকচার থাকবে না, কোনো মেকি বি পজিটিভ বাণীও থাকবে না, একদম না। জাস্ট ভাবো আমি তোমার ঠিক মুখোমুখি বসে আড্ডা দিচ্ছি সকালের নরম আলোয়, হাতে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা বা কফি নিয়ে, আর আমরা খুব আপন মানুষের মতো আড্ডা দিচ্ছি, জমি একদম রিয়েল আড্ডা। সারাদিন তো আমরা কত মানুষের মন জুগিয়ে চলি বলতো, অফিসে একরকম, বন্ধুদের সামনে ফুল এনার্জেটিক, ফেসবুকে সবসময় হাসি খুশি আর কুল, কিন্তু যখন দিনের শেষে ঘরের দরজাটা বন্ধ হয়, ফোনটা লক করার সাথে সাথে ওই কালো স্ক্রিনে যখন আচমকাই নিজের রিয়েল মুখটা ভেসে ওঠে, তখন আমরা আসলে কেমন? এই নিয়েই আজ তোমার সঙ্গে সুপ্রভাতে আড্ডা দেব। আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আজ আমার আলোচনার বিষয় নো ফিল্টার। সেই যে ভেতরের মানুষটা, যে একা ঘরে কোনো কারণ ছাড়াই একটু লো ফিল করে, কোনো পুরনো গান শুনে হঠাৎ আনমনা হয়ে যায়, কিংবা একলা থাকলে অদ্ভুত সব বাগলামি করে, সেই খাঁটি আনফিল্টার্ড মানুষটাকে কি আমরা নিজেরা কখনো বুকে টেনে নিয়েছি? নাকি বাইরের মানুষের জাজমেন্টের ভয়ে নিজের আসল চেহারাটাকেই সবার আগেই লুকিয়ে ফেলি? আজ কোনো লোক দেখানো পারফরমেন্স নেই, কেউ আমাদের জাজ করছে না। চলো আজ এই সকালে, এই সকালবেলায়, সুপ্রভাতের আড্ডায় আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, এই যে নো ফিল্টার নিয়ে আড্ডা দিচ্ছি, সেখানে সব মেকি ফিল্টারগুলো খুলে এক পাশে রেখে দিই কিছুক্ষণ, একটু নিজের মুখোমুখি বসে নিজের সাথে পরিচিত হই, নিজের সাথে একটু আলাপ করা যাক, কেমন? কি চায়ের কাপে চুমুক দিয়েছো?

মন খুলে তবে গল্প শুরু করা যাক। তবে বারবার যেটা বলি যে গান ছাড়া কিন্তু গল্প একেবারে জমে না, আড্ডা হতেই পারে না সম্পূর্ণ। তাই আড্ডার শুরুতেই তোমার জন্য আমার খুব পছন্দের একটা গান থাকছে শিল্পী দুর্নিবার সাহার কণ্ঠে। সে গান শুনিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।

0: সঙ্গে রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। কথা বলছি নো ফিল্টার নিয়ে। চায়ের কাপে চুমুক দিতে দিতে চলো একটু টাইম মেশিনে ঘুরে আসা যাক, কারণ ক্যালেন্ডারের পাতায় আজ 19শে সেপ্টেম্বর, আর এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, খেলাধুলা, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গল্প। সে গল্প শুনে নেওয়া যাক চটপট।
1: আজ এই দিনে
0: ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের ইলেকট্রাল অ্যাক্টে রাজসম্মতি দেওয়া হয়। এর ফলে নিউজিল্যান্ড বিশ্বের প্রথম স্বশাসিত দেশ হয়ে ওঠে, যেখানে নারীরা সংসদীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান। আজকের দিনেই ১৮৯৩ সালে শিকাগোর ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে স্বামী বিবেকানন্দ পাঠ করেন তাঁর গুরুত্বপূর্ণ প্রবন্ধ পেপার অন হিন্দুইজম। ভারতীয় দর্শন ও ধর্মভাবনার এক গুরুত্বপূর্ণ উপস্থাপনা ছিল এই বক্তৃতা। আজকের দিনেই জন্মগ্রহণ করেন ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম গোল্ডিং। তাঁর বিখ্যাত উপন্যাস লর্ড অফ দ্য ফাইলস বিশ্ব সাহিত্যের অন্যতম আলোচিত সৃষ্টি। ১৯৮৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। ১৯শে সেপ্টেম্বর ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের নেভাদা টেস্ট সাইটে রেইনিয়ার নামে একটি পারমাণবিক পরীক্ষা চালানো হয়। এটি ছিল সম্পূর্ণভাবে ভূগর্ভে পরিচালিত প্রথম নিউক্লিয়ার টেস্টগুলোর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯শে সেপ্টেম্বর ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। ১৯৮২তে জন্ম নেয় প্রথম ডিজিটাল স্মাইলি ইমোটিকন। আজ যে আমরা সোশ্যাল মিডিয়ায় ইমোজি ছাড়া নিজের মন খারাপ বা আনন্দ প্রকাশই করতে পারি না, তার জন্ম কিন্তু ঠিক আজকের দিনে। কম্পিউটার বিজ্ঞানী স্কট ফালম্যান এই ১৯শে সেপ্টেম্বরই প্রথম কিবোর্ডের চিহ্ন মিলিয়ে স্মাইলি ব্যবহারের সূচনা করেন। ১৯শে সেপ্টেম্বর ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারোত্তোলক কর্ণব মালেশ্বরী ব্রোঞ্জ পদক জেতেন। তিনি অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হন।
1: আজ এই দিনে
0: ফিরে এলাম আজ এই দিনের কি কি গুরুত্বপূর্ণ বিষয় সেসব শুনিয়ে। তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, আর কথা বলছি নো ফিল্টার নিয়ে। তো এই গান শোনানোর আগে বা আজ এই দিনে এগুলো বলার আগে তোমাদেরকে যে বিষয়ে বলছিলাম যে নিজের সঙ্গে নিজের একটু আলাপ করার কথা, তাই তো? তো ফিরে আসা যাক সেই বিষয়ে যে বিষয়ে কথা বলছিলাম, নো ফিল্টার। আচ্ছা সত্যি করে একটা কথা বলো, কখনো কি তোমার সাথে এমন হয়েছে কোথাও একটা সুন্দর ক্যাফেতে বসেছো কিংবা সকালবেলা নিজের হাতে বেশ আইস করে এক কাপ চা বানিয়েছো, কিন্তু প্রথম চুমুকটা দেওয়ার আগেই মাথার মধ্যে একটা ভূত চাগার দিয়ে উঠলো, আরে একটা ছবি তুলে স্টোরিতে না দিলে সকালটাই মাটি। তারপর শুরু হয় আসল কসরত, কাপের ঠিক কোন দিকটায় আলো পড়লে ধোঁয়াটা স্পষ্ট দেখা যাবে, পেছনের অগোছালো কভারের কাগজ বা জঞ্জালটা কীভাবে ফ্রেমের বাইরে লুকিয়ে ফেলা যায়, ব্যাস একটা পারফেক্ট ক্লিক, একটা কুল ক্যাপশন, ব্যাকগ্রাউন্ডে একটু স্লো মুড গান আর পোস্ট। ছবি তোলা অবশ্যই খারাপ কিছু নয়, স্মৃতি ধরে রাখা দারুণ ব্যাপার, কিন্তু গোলমালটা ঠিক কোথায় বাঁধে জানো? পোস্টটা করার ঠিক পরের 10 মিনিট একটু খেয়াল করো, কফিটা কিন্তু আস্তে আস্তে জুড়িয়ে জল হয়ে যাচ্ছে, অথচ তোমার মন পড়ে আছে নোটিফিকেশনে। প্রতি 30 সেকেন্ডে তুমি ফিডটাকে রিফ্রেশ করছো, কটা ভিউ হলো, কে লাভ রিয়াক্ট দিল, অমুক মানুষটা কি আমার স্টোরি দেখলো। একবার বুক ঠুকে ভাবো তো, এই কফিটা কার জন্য বানিয়েছিল, তোমার নিজের সকালের ক্লান্তি কাটানোর জন্য নাকি ওই 300-400 ভার্চুয়াল মানুষকে এটা বোঝানোর জন্য, দেখো আমার জীবনটা কত সুন্দর, আমি সকাল সকাল কত পিসফুল একটা লাইফ বাঁচছি। সত্যি বলতে এই যে একটা ভেলকিবাজি, এতে কিন্তু আমরা একা নই, আমরা সবাই এক চক্রে ঘুরপাক খাচ্ছি, আমাদের আনন্দটা এখন আর ব্যক্তিগত থাকে না, যতক্ষণ না অন্য কেউ সেটাতে একটা লাইক মেরে শিল মোহর দিচ্ছে, যতক্ষণ কেউ না বলছে ওয়াও কি দারুণ লাইফ, ততক্ষণ যেন নিজের সুখটাকে বিশ্বাসই করতে চাই না। কিন্তু এই সব কিছুর মাঝে একটা খুব অদ্ভুত খেলা চলে, ক্যামেরাটা যে মুহূর্তে বন্ধ হয়, ফিল্টারের আলোটা যে মুহূর্তে নিভে যায়, ঠিক তখনই আমাদের সামনে এসে দাঁড়ায় আমাদের সেই ঘরটা, সেই জীবনটা যার কোনো সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। সেই ঘরটায় কি থাকে বলো তো? আচ্ছা কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছো আমরা সারাটা দিন কার জন্য রেডি থাকি? সকালে ঘুম ভাঙার পর থেকেই একটা অদৃশ্য ক্যামেরার সামনে আমরা দাঁড়িয়ে পড়ি, বাইরে বেরোনোর আগে আয়নার সামনে চুল ঠিক করা, একটু মেপে নেওয়া হাসির রিহার্সেল, আর বন্ধুদের বা সহকর্মীদের সামনে সবসময় নিজেকে সুপার এনার্জেটিক আর কুল দেখানোর আপ্রাণ চেষ্টা। কিন্তু দিন শেষে যখন বাইরে থেকে ফিরে ঘরের দরজাটা খট করে টেনে দাও, বাইরের সেই টান টান ফর্মাল জামাকাপড় বদলে যখন আলমারির কোণ থেকে টেনে বের করো সেই সদচ্ছিন্ন, সবচেয়ে পুরনো আর ঢিলে ঢালা প্রিয় টি শার্টটা, মুখের ওই অকৃত্রিম

হাসি যখন নিবেশে উবে যায়, ঠিক তখন তোমার সামনে কে থাকে? কোনো লাইক নেই, কমেন্ট নেই, প্রশংসা করার লোক নেই, ঘরে শুধু তুমি আর ওই ফ্যানের একঘেয়ে একটানা আওয়াজ। খেয়াল করে দেখেছ, এই যে মুহূর্তে কেউ আর আমাদের দেখছে না, এই সময়টা কি আমাদের সত্যিকারের শান্তি দেয় নাকি অদ্ভুত একটা অস্বস্তি তৈরি করে? বেশিরভাগ সময় আমরা কিন্তু এই নিস্তব্ধতাকে ভয় পাই। অফিসের কাজ শেষ, পড়াশোনা শেষ, সোশ্যাল মিডিয়ার আপডেটও দেওয়া হয়ে গেছে, দেখা হয়ে গেছে, অথচ ঘরের আলোটা নিভিয়ে শুতে গেলেই বুকের ভেতর একটা অচেনা শূন্যতা খচখচ করে ওঠে। মনে হয় এখন একা বসে কী করব। আর ঠিক তখনই আমাদের ভেতর সেই অদ্ভুত অস্থিরতা শুরু হয়। একা নিজের চিন্তার মুখোমুখি হওয়ার চেয়ে আমরা আবার হাত বাড়াই ফোনের দিকে। রাত একটা, দুটো, আড়াইটে, চোখ জ্বালা করছে, ঘুম আসছে, কিন্তু আঙুল থামছে না। রিলসের পর রিলস স্ক্রোল করে যাচ্ছি। কেন জানো, আমরা মনের ভেতরের ওই আসল কণ্ঠস্বরটাকে শুনতে একটু ভয় পাই, নিজের মুখোমুখি হতে ভয় পাই। আমরা ভয় পাই সেই মানুষটাকে যে দিনের আলোতে হাজার মানুষের মাঝে হাসি খুশি থাকলেও রাতের অন্ধকারে হয়তো ভীষণ একা। যে মানুষটা নিজের ব্যর্থতা নিয়ে হীনমন্যতায় ভোগে, যে হয়তো পুরনো কোনো কষ্ট বা রিগ্রেটের বোঝা এখনও বয়ে বেড়াচ্ছে। আমরা সারা জীবন ভেবে এসেছি মানুষ বোধহয় আমাদের অপছন্দ করবে যদি তারা আমাদের আসল রূপটা দেখে ফেলে। কিন্তু সবচেয়ে নিষ্ঠুর সত্যিটা কি জানো, বাইরের মানুষ তো পরে, আমরা নিজেরাই আসলে আমাদের ওই আনফিল্টার্ড অগোছালো ভাঙাচোরা রূপটাকে এক ফোঁটাও ভালোবাসতে পারি না। ভাবো তো একবার, যে মানুষটার সঙ্গে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন কাটাতে হবে, সেই তুমিকেই যদি তুমি প্রতি মুহূর্তে অপছন্দ করতে থাকো, তবে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এই অস্বস্তিটার নামই কি নিজেকে অস্বীকার করা, নাকি এর সমাধান অন্য কোথাও লুকিয়ে আছে? ভাববো, একটু ভাববো, তবে সুরে সুরে ঘুরে আসবো। কারণ ওই যে বললাম, সুর থাকবে আড্ডায়, সঙ্গীত থাকবে আড্ডায়, তবে না আড্ডা জমজমাটি হবে। তাই তোমার জন্য থাকছে যুববাণীর শিল্পী বন্ধুর মাউথ অর্গান। কী গান গেস করো তো, ফিরে আসছি এক্ষুনি।

কি? আমি নিশ্চিত তোমরা এই সুর চিনতে পারবে না, তা তো হতে পারে না, রবীন্দ্রনাথ পুরনো সেই দিনের কথা। তবে এ নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ কিছু সুরের পর, কিছু গানের পর আর কিছু বলতে ইচ্ছে করে না। এ গান মনে থাক, আমরা বরং আড্ডায় এগিয়ে যাই। সুপ্রভাতের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, আর কথা বলছি নো ফিল্টার নিয়ে। তো যে বিষয়টা বলছিলাম, যে ওই অস্বস্তির নামটাই কি নিজেকে অস্বীকার করা? জানো তো সবচেয়ে অদ্ভুত আর ভয়ের ব্যাপারটা ঠিক কোথায়? আমরা এত বছর ধরে সমাজের সামনে, ক্যামেরার সামনে পারফর্ম করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি বা দাঁড়িয়েছি যেখানে নির্জনে একা থাকলেও আমাদের ভেতরকার অভিনয়টা আর থামে না। আমার অন্তত তাই মনে হয়। একবার নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো, কখনো কি এমন হয়েছে ঘরে হয়তো একা আছো, অথচ টেবিলে একটা দামি ইংরেজি বই বেশ কায়দা করে রাখা, না হঠাৎ কেউ ঢুকে দেখলেই পাবে বাহ কি ইন্টেলেকচুয়াল লাইফ। এমনকি কখনো খুব মন খারাপ করে একা একা কাঁদার সময়ও কি মাথায় এই চিন্তাটা এক সেকেন্ডের জন্য উকি দেয়নি, আছে এই মুহূর্তে আমাকে দেখতে কেমন লাগছে, শুনতে খুব অদ্ভুত আর অস্বস্তিকর লাগছে জানি, কিন্তু এটা সত্যি। আমরা নির্জনে আর একা থাকতে পারছি না, আমরা নিজেদের মনের ভেতর একটা কাল্পনিক দর্শক বানিয়ে নিয়েছি। আমরা কোনো কাজ আর শুধু নিজের আনন্দের জন্য করতে পারি না। কোনো ভালো গান শুনলেই মনে হয় সেটা স্টোরিতে শেয়ার করতে হবে, কোনো সুন্দর সূর্যাস্ত দেখলেই চোখ ভরে দেখার চেয়ে আগেই হাত চলে যায় ক্যামেরার শাটার বাটনে, কারণ ওকে ফ্রেমবন্দি করে অন্যদের না দেখালে সূর্যাস্তের সৌন্দর্যটাই যেন মাটি হয়ে যাবে। আমরা আসলে মুহূর্তটাকে না বাঁচতে ভুলে গেছি, আমরা প্রতিটা মুহূর্তকেই একটা কন্টেন্ট বানিয়ে ফেলেছি। আর এর পেছনের আসল কারণটা কি জানো? আমাদের ভেতরের সেই ভয়টা। আমরা ভাবি যদি আমি একদম সাধারণ হই, যদি আমার জীবনে কোনো গ্ল্যামার না থাকে, যদি আমার মন খারাপগুলো খুব বোরিং হয়, যদি আমার ঘরের দেওয়ালে কোনো নান্দনিক পেইন্টিং না থাকে, তাহলে বোধহয় আমার কোনো দামই নেই। আমরা ছোটোবেলা থেকেই তো শিখেছি সফল হতে হবে, সুন্দর হতে হবে, সবাইকে মুগ্ধ করতে হবে, কিন্তু কেউ আমাদের এটা শেখায়নি কোনো দিন কিচ্ছু না করে জাস্ট একটা অগুছালো বিছানায় চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে থাকাটাও একদম স্বাভাবিক। কোনো দিন নিজেকে দারুণ না লাগাটাও ঠিক আছে, স্বাভাবিক। নিজেকে শুধরে নেওয়ার এই অন্তহীন তাড়া থেকে যদি আজ আমরা এক মুহূর্তের জন্য একটু ছুটি নিই কেমন হয়? কখনো কি সেই ভেতরের মানুষটাকে আদর করে বলেছ, শোনো তোমাকে আর কাউকে কিচ্ছু প্রমাণ করতে হবে না, তুমি যেমন ছন্ন ছাড়া, তুমি যেমন ভুলভাল কথা বলো, তোমার ওই ডার্ক সার্কেল আর এলোমেলো চিন্তাগুলো নিয়েই আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলতে আমাদের এত দ্বিধা কেন? কেন আমরা নিজেদের প্রতি এত নিষ্ঠুর? এবার একটা খুব বাস্তব দৃশ্যের কথা ভাবা যাক। চলো মানে তোমাকে ধরো একজনের সঙ্গে পরিচয় করাচ্ছি যাকে তুমি খুব ভালো করেই চেনো, হয়তো সে তোমার খুব কাছের বন্ধু, হয়তো তোমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী, কিংবা হয়তো সে তুমি নিজেই। যাই হোক, ধরে নাও একটা শুক্রবার বা শনিবারের রাত, বন্ধুদের সাথে দারুণ একটা পার্টি হলো, লাউড মিউজিক, জমকালো খাওয়া দাওয়া, হাসির তোড়, ক্যামেরা অন হলেই সবাই একসঙ্গে জড়াজড়ি করে চিৎকার চিজ, ইনস্টাগ্রামে একের পর এক ছবি উঠছে, বুমেরাং হচ্ছে, ক্যাপশনে লেখা বেস্ট নাইট এভার, আনফিল্টার্ড হ্যাপিনেস, দেখে যে কেউ বলবে আহারে এই মানুষটার জীবন কত রোমাঞ্চকর, কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই। কিন্তু গল্পটা এখানে শেষ হয় না, গল্পের শুরু হয় ঠিক এরপর রাত 12টা বা 1টায় ক্যাব থেকে নেমে, যখন সেই মানুষ নিজের ফাঁকা ফ্ল্যাটে ঢোকে, দরজার লকটা খুলে ভেতরের সুইচটা অন করে, পোশাকের সেই ভারী জমকালো কাপড়গুলো একে একে খুলে মেঝেতে পড়ে থাকে, মুখের মেকআপ ধুয়ে ফেলার সাথে সাথেই আয়নায় যে মুখটা ভেসে ওঠে তাতে কিন্তু আর কোনো চিজ নেই, এক অদ্ভুত থমথমে ক্লান্তি রয়েছে কেবল। চারপাশের এত মানুষের কোলাহলের ঠিক পরেই এই যে নিস্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দেয়। আর সে ফ্রিজ খুলে ঢকঢক করে জল খায়, খাটের এক খুনে বসে থাকে আনমনে, ঠিক সেই সময়টার কথা বলছি আমি। ওই সময়ের মানুষটা আসলে কেমন? সে কি সত্যিই সেই মধ্যমণি যার ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় মানুষ হিংসে করছিল? মনে তো হয় না, কারণ তখন তুমি এক অন্য মানুষ, ভীষণ ক্ষুধার্থ, হয়তো একটু খাঁটি সম্পর্কের জন্য, একটু ভণিতাহীন ভালোবাসার জন্য, একটু কাউকে জড়িয়ে ধরার জন্য, যার সামনে তোমাকে প্রমাণ করতে হবে না যে তুমি কতটা সুখী। আমরা কেন নিজেদের এই চরম একাকিত্বের মুহূর্তগুলোকে পাপ বলে মনে করি? কেন আমাদের মনে হয় পার্টিতে হাসি খুশি থাকাটাই আমার আসল পরিচয়, আর একা ঘরেই

অভ্যস্ত হয়ে বসে থাকাটা একটা দুর্বলতা। তোমার জীবনে কখনো এমন রাত কি এসেছে যখন চারপাশে হাজারটা মানুষ ছিল অথচ মনের ভেতর মরুভূমির মতো খাঁ খাঁ করছিল? বলবে আমাকে? একটু ভাবো। ততক্ষণ আবারও যুববাণীর শিল্পী বন্ধুর ওই মাউথ অর্গানের সুর শুনে ফিরে আসছি আবারও, সঙ্গে থেকো।

ফিরে এলাম যুববাণীর শিল্পী বন্ধু রাইমা দত্তের মাউথ অর্গান শুনে। আর আজ যে বিষয়ে আড্ডা দিচ্ছি, নো ফিল্টার, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। তো গানে যাওয়ার আগে অনেক তো কাটা ছেঁড়া হলো, অনেক কথা বললাম ভেতরের ক্ষত আর ওই মুখোশগুলো নিয়ে, কিন্তু সারাক্ষণ শুধু সমস্যার কথা বললে কি চলবে? একদম না। এবার চলো, তোমাদের জন্য আমি কি সমাধান ভেবেছি সে রাস্তায় একটু হাঁটি। এই যে সারাক্ষণ সবার মন জুগিয়ে চলার রোগ, এই যে একা থাকলেই একটা দমবন্ধ অস্বস্তি, এখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা ঠিক কি? খুব জটিল কোনো সাইকোলজি নয়, জীবনে খুব সহজ আর বাস্তব কিছু পরিবর্তন আনলে কিন্তু এই খেলাটা বদলে দেওয়া যায়। চলো কয়েকটা ছোট্ট অভ্যাসের কথা বলি আমি আমার মতো করে, যেগুলো আজ থেকে তুমি ট্রাই করতেই পারো। এক নম্বর হচ্ছে দ্য নো অডিয়েন্স টেস্ট। পরের বার যখন কোনো সুন্দর মুহূর্তে ফ্রেমবন্দি করতে ইচ্ছে করবে বা কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গেই ফেসবুকে জানাতে ইচ্ছে করবে, মানে হাত নিষ্পিষ করবে আর কি, জাস্ট নিজেকে একটা প্রশ্ন করো, যদি সোশ্যাল মিডিয়া বলে কিছু না থাকতো, আমি এই কথাটা কাউকে জানাতে না পারতাম, তাহলেও কি আমি এই কাজটা করতাম? যদি উত্তর আসে হ্যাঁ, তবে মন ভরে করো। আর উত্তর যদি হয় না, তাহলে বুঝে নাও ওটা তোমার নিজের জন্য নয়, ওটা দর্শকের মন ভোলানোর অভিনয় ছিল। সেই মুহূর্তেই পজ নাও একটু, বাকিটা তোমার হাতে। দু নম্বর পয়েন্ট, দিনে অন্তত একটা, আমার মনে হয় আমিও করি, একটা অর্থহীন কাজ করো। মানে আমরা এখন সব কিছুর মধ্যে একটা লাভ ক্ষতি, একটু প্রোডাক্টিভিটি আর পারফেকশন খুঁজি, তো বই পড়লেও মনে হয় সেটা নিয়ে রিভিউ লিখতে হবে, কেউ যদি ব্যায়াম করে মনে হয় ফিটনেস ট্র্যাকার অন রাখতে হবে। একটা কাজ করো, কোনো একটা বিকেলে জাস্ট বসে বসে অর্থহীন কিছু একটা করো, এমন একটা গান গাও যা কেউ শুনবে না এবং যাতে সুর একটু ঠিক লাগার দরকার নেই। খাতা একটু হাবিজাবি আঁকি বুকি কাটো যা কোনোদিন কোনো প্রদর্শনীতে দেখানো হবে না, স্রেফ নিজের বিশুদ্ধ আনন্দের জন্য সময় নষ্ট করার বিলাসিতাটাকে একটু ফিরিয়ে আনো। আর একটা হচ্ছে ডিজিটাল সানসেট। রাতের বেলা ঘুমোতে যাওয়ার অন্তত ওই 3-4 ঘন্টা, আমরা বলি বটে 3-4 ঘন্টা আগে থেকে ফোনটাকে রেখে দেওয়া, কিন্তু বাস্তবে একেবারে সম্ভব হয় না, কারণ আমরা যে ধরনের কাজ করি প্রত্যেকেই, পড়াশোনা হোক কাজ হোক, মানে স্ক্রিন আমাদের কিন্তু একটুখানি স্ক্রোল করতেই হয়, কাজ করতে হয়। তো রাতের বেলা ঘুমোতে যাওয়ার অন্তত 1/2 ঘন্টা আগে ফোনটাকে নিজের হাত থেকে একটু দূরে রাখা যদি সম্ভব হয়। বিছানায় শুয়ে ফোন স্ক্রোল অন্তত করা নয়, দরকার হলে ওই সিলিংয়ের দিকে তাকিয়ে 5 মিনিট একলা শুয়ে থাকো। শুরুতে হয়তো মাথায় 1000টা এলোমেলো চিন্তা আসবে, হয়তো পুরনো কোনো মন খারাপ উঁকি দেবে, ভয় পেও না। ফোন তুলে চিন্তাগুলোকে চাপা দেওয়ার চেষ্টাও করো না, চিন্তাগুলোকে প্রথমে একটু আসতে দাও, নদীর মতো বয়ে যেতে দাও, নিজের অস্বস্তির মুখোমুখি।

সুখী হওয়াটাই কিন্তু স্বাধীন হওয়ার প্রথম ধাপ। আর চার নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং, নিজেকে একজন সেরা বন্ধুর মতো ট্রিট করো। মানে তোমার কোনো কাছের বন্ধু যদি কোনোদিন কোনো ভুল করে বা মন খারাপ করে তোমার কাছে এসে বলে যে বসে যে আমার মনটা খারাপ একটু, তুমি কি তাকে গালিগালাজ করো, বলো যে এই তুই একদম ব্যর্থ, তোকে দিয়ে কিছু হবে না, জাস্ট বলো না, তো তাকে জড়িয়ে ধরে বলো বা ভালোবেসে বলো ঠিক আছে যা হওয়ার হয়েছে তুই শান্ত হ, সব ঠিক হয়ে যাবে, কেটে যাবে এই সময়টা, এত চাপ নিস না ভাই। তাহলে নিজের বেলায় কেন এত কড়া হেডমাস্টার হয়ে যাও? যেদিন ক্লান্ত লাগবে সেদিন নিজেকে জোর করে সুপার হিরো বানানোর কোনো দরকার নেই। সেদিন নিজের ভেতরের অবুজ বাচ্চাটাকে কাছে টেনে নিয়ে বলো, আজ আমি ক্লান্ত, আজ আমি পারফেক্ট নই, হ্যাঁ নই তো নই, কী আছে তাতে কিছু যায় আসে না, সবসময় পারফেক্ট থাকতে হবেই বা কেন? সমাধান কিন্তু কোনো ওই অলৌকিক ম্যাজিকে লুকিয়ে নেই, বিশ্বাস করো, সমাধান লুকিয়ে আছে ছোটো ছোটো সচেতন পছন্দে। তুমি মানুষ, কোনো রোবট তো নও, তোমার দিন খারাপ যাবে, মেজাজ খিটখিটে হবে, চুল এলোমেলো থাকবে, এটাই তো স্বাভাবিক। এই অগোছালো বাস্তবটাকে মেনে নেওয়ার চেয়ে বড় কোনো ফিল্টার কিন্তু এই পৃথিবীতে এখনও অবধি তৈরি হয়নি। কী মনে হচ্ছে তোমাদের এবার বলো, আজ থেকে কি এই চারটে প্রতিজ্ঞার অন্তত একটাও শুরু করা যায়? যায় যায়, একটু ভাবো, নিশ্চয়ই যায়। আচ্ছা, এই যে সমাধানগুলোর কথা বললাম এগুলো না হয় নিজের মনের যত্ন নেওয়ার জন্য হলো, কিন্তু এখানে আরেকটা মস্ত বড় প্রশ্ন এসে দাঁড়ায়। জানো, আমরা তো প্রায়ই ভাবি আমি যদি আমার দুর্বলতাগুলোর মানে দেখিয়ে ফেলি দুর্বলতাগুলোকে, আমি যদি সোশ্যাল মিডিয়ায় বা বন্ধুদের সামনে নিজের সেই অগোছালো বা ভেঙে পড়া রূপটাকে এনে ফেলি, তবে লোকে তো আমায় আর পাত্তা দেবে না, মানুষ আমায় আর ভালোবাসবে না। সত্যি করে বলো তো, কথাটা কি আদৌ পুরোপুরি ঠিক? একটু ভেবে দেখো, তোমার যে কাছের বন্ধু বা চেনা মানুষ, তুমি আসলে কাকে বেশি ভরসা করো? কার সামনে দাঁড়িয়ে তোমার কোনো ভণিতা করতে হয় না, এমন মানুষ তো নিশ্চয়ই আসে। সেই মানুষটার সামনে যে সবসময় দেখাতে চায় তার লাইফে কোনোই প্রবলেম নেই, এরকম কোনো মানুষের সামনে যদি তুমি যাও, মানে যে সবসময় একশোতে একশো, যার পরিবার, কেরিয়ার, রিলেশনশিপ সব কিছু একদম ম্যাগাজিনের প্রচ্ছদের মতো চকচকে, হয় কি এরকম? এরকম কারোর কাছে যাও? নাকি সেই মানুষটার সামনে যে তোমার পাশে চায়ের দোকানে বসে অকপটে বলে ফেলতে পারে, ভাই জানিস আজ অফিসে না একটা ভুল করে ফেলেছি, বসের বকা শুনে মনটা খুব খারাপ, কিংবা আমার না আজকাল ভীষণ কনফিউজ লাগে, কিছুই বুঝতে পারছি না, কাকে বেশি আপন মনে হয়? আমার তো দ্বিতীয় মানুষটাকেই। কারণ পারফেকশনকে হয়তো দূর থেকে হাততালি দেওয়া যায়, ঈর্ষা করা যায়, কিন্তু তাকে ভালোবাসা যায় না। ভালোবাসতে গেলে একটু মাটির স্পর্শ লাগে। আমরা মানুষের সফলতাগুলোকে হয়তো সমীহ করি, কিন্তু একটা মানুষের প্রেমে পড়ি কিন্তু তার অসম্পূর্ণতার মধ্যেই, তার খামতিগুলোর জন্য। একটা দারুণ কথা আছে যে প্রতিটি জিনিসের ভেতরই কোথাও না কোথাও একটা ফাটল থাকে, আর ঠিক সেই ফাটলটা দিয়েই কিন্তু ভেতরে আলো এসে ঢোকে। নিখুঁত মসৃণ একটা আয়না শুধু মেপে রাখা কৃত্রিম ছবিটাই ফিরিয়ে দিতে পারে, কিন্তু রক্তমাংসের একটা মানুষের যে আসল রূপ, তার ভেতরের মায়াটা ফুটে ওঠে ওই না বলা খামতি আর ভাঙা চোরা খাঁজগুলোতেই। তাহলে ভেবে দেখো, আমরা কত বড় একটা বিভ্রান্তির পেছনে ছুটছি। আমরা দিন রাত পরিশ্রম করছি যাতে আমাদের কোনো খুঁত চোখে না পড়ে, আর ঠিক এই কারণেই হয়তো আমাদের সম্পর্কগুলো আজকাল এত শুকনো, এত মেকি হয়ে যাচ্ছে। কারণ সবাই তো মুখোশের সাথে মুখোশের মেলামেশা করছে, আসল মানুষের সাথে আর আসল মানুষের কোনো দেখাই হচ্ছে না। মানে যখন দুজন মানুষ পরস্পরের সামনে, আমার অন্তত তাই মনে হয় আর কি, যে যখন পরস্পরের সামনে কোনো ফিল্টার ছাড়া বসার সাহস দেখায়, আজকাল দেখাতে পারি না আমরা সবাই নানা কারণে, কিন্তু ঠিক ওই সময়েই আমার মনে হয় যখন ফিল্টার ছাড়া বসি তখনই তৈরি হয় আসল বন্ধুত্ব বা আসল ভালোবাসা। আজকের দিনে দাঁড়িয়ে সেই ঝুঁকিটা নেওয়া কিন্তু খুব একটা সহজ নয়, কারণ দুর্বলতা প্রকাশ করতেও তো সাহস লাগে। বুক ফুলিয়ে পারফেক্ট দেখানোর চেয়ে গলা নামিয়ে আমি ঠিক নেই বলাটার পেছনে একটা পাহাড় সমান আত্মবিশ্বাস দরকার হয়। তোমার কি এমন কোনো মানুষ আছে জীবনে যার সামনে বসলে কোনো ফিল্টার অন করতে হয় না? যে মানুষটা জানে যখন কেউ দেখছে না তোমায় তখন তুমি কেমন, আর জানার পরেও তোমাকে কি সে একই রকম ভালোবেসে আঁকড়ে ধরে? একটু ভাবো। কিন্তু ওই মাউথ অর্গানের সুর বারবার আমার মাথায় ঘুরে যাচ্ছে, কারণ সুর থেকে পালিয়ে বেড়ানো যায় না। তাই শিল্পী, যুবমানের শিল্পী বন্ধু রাইমা দত্তের মাউথ অর্গানের সুর থাকলো আবারও তোমার জন্য, ফিরে আসছি সেই সুর শুনিয়ে, সঙ্গে থেকো।

ফিরে এলাম সেই মাহতর গানের সুর শুনিয়ে যুববাণীর শিল্পী বন্ধু রাইমা দত্তের। আর আজ কিন্তু একটা বিশেষ দিন, কথায় কথায় যদিও সে প্রসঙ্গে এখনও ওঠেনি, তবে ওই আর কি, কোনো না কোনো চমক তো প্রতি অনুষ্ঠানে তোমাদের জন্য থাকেই। আর আজ সেই চমক ঠিক কি, আজকে কি তোমরা মোটামুটি সবাই জানো, যারা জানো না তাদেরকে বলি, আজ কিন্তু রাধাষ্টমী, মানে শ্রীরাধিকার আবির্ভাব তিথি। আর শ্রী রাধার কথা বললে, শ্রীকৃষ্ণের কথা বললে আমাদের কি মনে পড়ে? সেই প্রেমের কথা, যে খাঁটি প্রেমের কথা একটু আগে আমরা বলছিলাম, বা যে ভালোবাসার কথা আমরা বলছিলাম, তাই তো? আর এই রাধাষ্টমী নিয়ে আমাদের কিন্তু যুববাণীর শিল্প যুববাণীর বন্ধু শুভব্রত তোমাদের জন্য রেখেছে একটি বিশেষ প্রতিবেদন। তবে সেই প্রতিবেদন শোনাও একটু পরেই, তার আগে তোমাদের বলি যে কথায় কথায় কি মনে পড়ে গেল একটা অদ্ভুত সত্য ঘটনা। আমাদের অনেকেরই ছোটবেলার একটা দারুণ প্রিয় চরিত্র আছে, যাকে দেখলে মন খারাপের দিনেও ঠোঁটের কোণে একটা চিলতে হাসি ফুটে ওঠে, তাই তো? মিস্টার বিন। কিন্তু এই চরিত্রের পেছনের রক্ত মাংসের মানুষটা, অর্থাৎ রোয়ান অ্যাটকিনসনের আসল জীবনটা কেমন ছিল জানো? স্কুল জীবন থেকেই তিনি প্রচণ্ড তোতলামির সমস্যায় ভুগতেন। কথা বলতে গেলে জিভ জড়িয়ে যেত, আটকে যেত শব্দ। ক্লাসের বাকি ছেলেমেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করত, ব্যঙ্গ করত। তার চেহারাও তথাকথিত কোনো হিরোর মতো চকচকে ছিল না, সবারই তার ছিল। আর বিচার দেখতে দেখতে মানুষটা একটা সময় নিজেকে তার ওই খোলসের ভেতর গুটিয়ে দেন, ভীষণ একা হয়ে পড়েন। সবাই তাকে একটা কথাই বলতো তখন, যে তোকে দিয়ে মঞ্চে বা ক্যামেরার সামনে কিছুই হবে না, আগে সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে কথা বলা শেখ, নিজেকে বদলা। তিনি বহুবার চেষ্টা করেছিলেন পারফেক্ট হতে, স্বাভাবিক হওয়ার অভিনয় করতে, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসত। আর একদিন তিনি ঠিক করলেন, কোনো মুখোশ নয়, একটা শব্দ উচ্চারণ না করে নিজের সমস্ত অদ্ভুত আর অপূর্ণ স্বভাবগুলোকে কোনো ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে মেলে ধরে তিনি গোটা বিশ্বকে জয় করে নিলেন। ভাবো একবার, যে খামতিগুলোকে ঢাকতে গিয়ে তিনি বছরের পর বছর লজ্জায় কুঁকড়ে থাকতেন, যেদিন সেই খামতিগুলোকেই নিজের শক্তি বানিয়ে ক্যামেরার সামনে দাঁড় করালেন, গোটা দুনিয়া কিন্তু তাকে আর তাচ্ছিল্য করেনি, ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিল। আমরা সারা জীবন ভয়ে কাঁপি, আমাদের খামতিটা বোধহয় আমার সবচেয়ে বড় পাপ, অথচ সত্যিটা হলো নিজের

খুঁতগুলোকে অস্বীকার না করে ভালোবেসে আপন করে নাও। তখন পৃথিবীর কারো সাধ্য থাকবে না সেই খুঁত নিয়ে তোমাকে আঘাত করার। তোমার অসম্পূর্ণতাই তোমার ইউনিকনেস, ওটাতে লুকোতে গিয়ে নিজের আসল সত্তাটাকে হারিয়ে ফেলো না। আর ততক্ষণ আর একটা সুরেলা আওয়াজ থাকলো শুধুমাত্র তোমার জন্য, মাউথ অর্গানের সুর, যুববাণীর শিল্পী বন্ধু রাইমা দত্তের। ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।

ফিরে এলাম যুববাণীর শিল্পী বন্ধু রাইমা দত্তের সেই মাউথ অর্গান শুনিয়ে। আর নো ফিল্টার নিয়ে যে কথা আজকে বলছিলাম, যে আজ যদি মন একটু ছন্নচাড়া থাকে, যদি কোনো কাজে তালগোল পাকিয়েও যায়, নিজেকে কিন্তু দোষ দিও না। মনে করিয়ে দিও আবারও, তুমি রোবট নয়, রক্ত মাংসের মানুষ। আর নিখুঁত একটা মুখোশের চেয়ে একটু অগোছালো খাঁটি মন কিন্তু শতগুণে বেশি সুন্দর। ভালো থেকো, সুস্থ থেকো, সব মুখোশ খসিয়ে নিজের কাঁধের সেই ভারী বোঝাটা নামিয়ে একটা লম্বা শ্বাস নাও। সারাটা দিন খুব ভালো কাটুক যেখানে কোনো ফিল্টার থাকবে না, চেষ্টা করো অন্তত। নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের সব অনুষ্ঠানের আপডেটস। আর আজ রাধাষ্টমী, আর যুববাণীর তো বিশেষ প্রতিবেদন তোমাদের জন্য থাকবেই, থাকবে না সেটা হতে পারে না। তাই যুববাণীর বন্ধু শুভব্রতের তরফ থেকে থাকলো।

0: তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন। টাটা।
1: আচ্ছা, প্রেমের প্রতীক বলতেই চোখ বন্ধ করলে ঠিক কী ছবি ফুটে ওঠে? আমি জানি কম বেশি সবাই এক বাক্যে বলবে রাধা কৃষ্ণের কথা, তবে শ্রী রাধা কিন্তু শ্রীকৃষ্ণেরই অংশ। এই জন্যই স্কন্দ পুরাণে বলা হয়েছে আত্মা তু রাধিকা তস্য, অর্থাৎ রাধিকা শ্রীকৃষ্ণেরই আত্মাস্বরূপ। আজ রাধাষ্টমী, আর তাই আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছি ইসকন মায়াপুরে, যেখানে মহা সমারোহে পালিত হচ্ছে রাধাষ্টমী মহোৎসব। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার জনসংযোগ আধিকারিক শ্রী রসিক গৌরাঙ্গ দাস। নমস্কার মহারাজ। আমরা জানি রাধাষ্টমী মানে শ্রীরাধার আবির্ভাব তিথি, তবে এই দিনটির মাহাত্ম্য ঠিক কতটা শুনব।
2: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, দ্বাপরে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, রাধারানীকে তার লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন। 5252 বৎসর পূর্বে রাধা কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তাদের জন্মের তফাত শুধুমাত্র 15 দিন। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণাষ্টমীতে এবং রাধারানী জন্মগ্রহণ করেছিলেন শুক্লাষ্টমীতে। বৃষভানু নন্দিনী রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন কীর্তিদা সুন্দরীর গর্ভে, এবং তাদের যে লীলা বিলাস সেটি বিশুদ্ধ প্রেমের প্রতীক। সাধারণ মানুষ তারা এর লীলা বুঝতে পারেন না, বোঝা সত্যিই কঠিন। রাধা কৃষ্ণ দুজনেই এক, একে দুই, দুয়ে এক, দুজনেই সমান এবং এক আত্মা, দুই তনুধারী। যেমন দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, শক্তি শক্তিমান আলাদা করা যায় না, তদ্রূপ রাধা কৃষ্ণকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাদের লীলা পুষ্টির জন্য, জগৎ জীবনের আলোক প্রদর্শনের জন্য তারা ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, এবং এভাবে যুগ যুগ ধরে সমগ্র বিশ্বে যত ইস্কন মন্দির রয়েছে এবং অন্যান্য শাখা কেন্দ্রে মহা ধুমধামের সঙ্গে রাধা কৃষ্ণের এই যে উৎসব জন্মাষ্টমী এবং রাধাষ্টমী পালন করা হয়।
1: রাধাষ্টমী বাংলায় খুব একটা প্রচলিত না হলেও মায়াপুরে এটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে ঠিক কিভাবে পালিত হচ্ছে শ্রীরাধার জন্মোৎসব, এই অনুষ্ঠানকে ঘিরে ঠিক কী কী রীতিনীতি রয়েছে, সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন।
2: আজ শুভদিন, শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি মহামহোৎসব, ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর ছাড়াও বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এটি মহা ধুমধামের সঙ্গে জাঁকজমক সহকারে পালন করা হচ্ছে। লক্ষাধিক ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন। এ রাধা কৃষ্ণের যে জন্মদিন বা জন্মতিথি সেটি এখন অধিক প্রচলিত, এবং শ্রীমতী রাধারানী তিনি অন্তরালে ছিলেন, বর্তমানে তার প্রকাশ ঘটছে এবং সারা বিশ্বব্যাপী বিভিন্ন রাধা কৃষ্ণের মন্দির তৈরি হচ্ছে। এবং এখানে শুভ মঙ্গলারতি 4:30 সময় মন্দির খোলা হয় এবং শুভ মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা, এবং এটি চলবে রাত 9 পর্যন্ত, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। 7 সময় হবে রাধারানীর জন্মবৃত্তান্ত বিভিন্ন ভাষায়, বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, রাশিয়ান বিভিন্ন ভাষায় তার জন্মলীলা, তার বৃত্তান্ত, অবদান এবং বিশুদ্ধ প্রেমের প্রতীক শ্রীমতী রাধারানী সেটির আলাপ আলোচনা, এবং 8 দর্শনারতি, 9:30 রাধারানীর জন্মলীলার উপরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 10 থেকে সকাল 10 হবে মহা অভিষেক, এবং এই মহা অভিষেক পর্বের পরে ভোগ, ভোগের পরে হবে মহা আরতি, আরতির পরে প্রসাদ বিতরণ এবং রাধা প্রেমদান, লীলা কীর্তন এবং হরে

কৃষ্ণ মহামন্ত্র সেটি বিভিন্নভাবে কীর্তনাদি চলবে। বিকেলবেলা রাধারানীর পুনরায় আবার মন্দির খুলে আরতি হবে এবং তার জন্মলীলা সম্বন্ধে আলোচনা চলবে, কীর্তন চলবে, সন্ধ্যারতি চলবে এবং জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে, প্রদীপ প্রজ্বলন করা হবে, সকলে এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করতে পারবেন এবং সমস্ত মানুষ এই রাধারানীর জন্মকে কেন্দ্র করে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবং আজকের এই শুভ দিনে রাধারানীর শ্রীচরণে আমাদের প্রার্থনা।

শুনছিলেন আধুনিক গান বনুশ্রী সেনগুপ্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন কীর্তন, শিল্পী শ্যামলী দাসী।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। 6ই অক্টোবর দুটি কেন্দ্রেই ভোট নেওয়া হবে, ভোট গণনা 9ই অক্টোবর। এদিকে নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কালীঘাট প্রার্থী সঞ্চিতা প্রধান দে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরনো একটি খুনের মামলায় জড়িত থাকার অভিযোগে গতরাতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার কংগ্রেস পর্যবেক্ষক শুভাশিস ভট্টাচার্যকেও পুলিশ আটক করেছে। মিলন প্রধানকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। দাবি করে শুভঙ্কর বাবু কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো সেই প্রশ্নও তোলেন। অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নেতা রিপব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তাঁরাই অভিযোগ দায়ের করেছিলেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, মিলনের বিরুদ্ধে 3টি খুনের মামলা রয়েছে, ভোটের সময় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা বাধ্যতামূলক, সে কারণেই তাঁরা এই অভিযোগ জানান। এই নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে রিপব্রত বলেন, রাজ্য কংগ্রেস সম্ভবত মিলন সম্পর্কে প্রকৃত তথ্য তাকে জানাননি। উল্লেখ্য, রাজনৈতিক প্রতিশোধ নিতেই গ্রেপ্তার বলে রাহুল গান্ধী মন্তব্য করেন। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসও এই গ্রেপ্তারের সমালোচনা করেছে। আগেই জানানো হয়েছে, নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে গতকাল প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার পর আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম আসনে কংগ্রেসকেই সমর্থনের কথা জানান মমতা ব্যানার্জি। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, নির্বাচন কমিশন গতকাল দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুটি শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেয়। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়। অন্যদিকে অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং বরাদ্দ করা হয়েছে খাম প্রতীক। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা ব্যানার্জি। বিধানসভার বিরোধী দলনেতা রিপব্রত বন্দ্যোপাধ্যায়কে ওই মামলায় যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা শুনানি হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় নতুন বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। তিনি গতকাল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে হলদিয়া শোধনাগার আয়োজিত বিশ্বকর্মা পুজোয় যোগ দেন। মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে আধুনিক সিজারিয়ান ওয়ার্ডের ভার্চুয়াল উদ্বোধনের পাশাপাশি হলদিয়ার উন্নয়নে বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: হলদিয়াতে শিল্প প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন দুর্ঘটনা হয়, বার্ন ইউনিট এখানে নেই। এখানে 50 বেডের একটি ট্রমা সেন্টার উইথ বার্ন ইউনিট হলদিয়া শিল্প নগরীতে চালু করার ব্যবস্থা করব। হলদিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ফোল্ডার ব্রিজও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে জাহাজ চলাচলে অসুবিধা না হয়।
0: পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কলাইকুণ্ডায় বিমানবন্দর নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে বলে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল খড়গপুরে তিনি সাংবাদিকদের জানান, রাজ্যে শীঘ্রই কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার এই ব্যাপারে মৌ স্বাক্ষরিত হবে। স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচির শেষ দিনে আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর সমুদ্র সৈকতে সাফাই অভিযানে অংশ নেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার রাও। পরে সৈকতে নেমে প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কারের পাশাপাশি রোপণ করেন ম্যানগ্রোভ চারাও। উল্লেখ্য, গত 12ই সেপ্টেম্বর দীঘায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মসূচির সূচনা করেন। আজ রাধাষ্টমী, দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী নদিয়ার মায়াপুরে ইসকনে সমবেত হয়েছেন উৎসব প্রত্যক্ষ করতে। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন,
2: নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে রাধা অষ্টমী উপলক্ষে বিশেষ সাজে সজ্জিত করা হয়েছে রাধা কৃষ্ণ বিগ্রহকে। আজ ভোরে হয় মঙ্গল আরতি, চলেছে নাম সংকীর্তন, চতুর্দিকে রাধারানীর নামে মাতোয়ারা পুণ্যার্থীরা। সকাল থেকেই পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। দর্শনার্থীদের বড় আকাঙ্ক্ষা দেখা যায় মায়াপুরে ধামে এসে রাধা অষ্টমী পালন করবার জন্য। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া।
0: কলকাতা হাইকোর্ট আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে হোমস্টে নিয়ে পরিবেশ আদালতের রায়ের ওপর চলতি বছর 31শে ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। এর আগে গত 25শে আগস্ট সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর বেলা 12:30টায়।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বৃন্দাবনী সরং রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, তবলায় সঙ্গত করেছেন তাপস পাল, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বৃন্দাবনী সরংরাগে খেয়াল শিল্পী পণ্ডিত তুষার দত্ত। তবলায় সঙ্গত করেছেন তাপস পাল, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন তেরি কসম ছবি থেকে শিল্পী অমিত কুমারের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের গানটি শুনবেন শিল্পী উদিত নারায়ণ এবং সাধনা সরগমের কণ্ঠে, ছবির নাম জো জিতা ওহি সিকান্দার।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাপানের নাগয়ায় 20তম এশিয়ান গেমসের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টস কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। ডেভিস কাপ টেনিসের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত দক্ষিণ কোরিয়ার কাছে হেরে নক আউটে উঠতে ব্যর্থ হয়েছে। আসে বিস্তারিত খবরে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের নাগয়ায় আজ 20তম এশিয়ান গেমসের উদ্বোধন হয়েছে। প্রায় রোজই একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করেন অলিম্পিক্সের শ্যুটিং জোড়া পদকজয়ী মনু ভাকর ও ভারতের পুরুষ কবাডি দলের অধিনায়ক পবন সেরাওয়াত। জাপানের রাজ পরিবারের উপস্থিতিতে হয় এশিয়ান গেমসের উদ্বোধন। রাজা নারুহিত প্রতিযোগিতা শুরুর ঘোষণা করেন। এশিয়ার অলিম্পিক্স কাউন্সিলের সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি ও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রি উপস্থিত ছিলেন। জাপানের জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় দু ঘণ্টা ধরে চলে অনুষ্ঠান। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয়। এবারের প্রতিযোগিতায় এশিয়ার 45টি দেশ অংশ নিয়েছে। রয়েছে এশিয়ান রিফিউজি টিম নামে একটি বিশেষ দল।

10,787 জন প্রতিযোগী এবারের এশিয়াডে অংশ নিচ্ছেন। 43টি খেলায় 469টি ইভেন্টে খেলা হবে। সবচেয়ে বড় দল পাঠিয়েছে চীন, 800 বেশি প্রতিযোগী নিয়ে এশিয়ান গেমসে নামছে তারা। ভারত থেকে 501 জন প্রতিযোগী এবারের এশিয়াডে অংশ নিচ্ছেন। 36টি খেলায় অংশগ্রহণ করবে ভারতীয় প্রতিযোগীরা। 2023 সালে হংজু এশিয়ান গেমসে 28টি সোনাসহ মোট 106টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করে ভারত এশিয়াডের ইতিহাসে সেরা ফল করেছিল। এবারও এশিয়ান গেমসের থেকে ভালো ফলের আশায় ভারতীয় সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, আইচি নাগাওয়াতে এশিয়ান গেমস শুরু হতে চলেছে, ভারতের প্রতিযোগীদের আমাদের তরফে শুভেচ্ছা। প্রত্যেক অ্যাথলিট অবিশ্বাস্য কঠোর পরিশ্রম করেছেন, নিজেদের উৎসর্গ করেছেন ও দৃঢ় সংকল্প মনোভাব দেখিয়েছেন। ভারত তাদের নিয়ে গর্বিত। তারা তাদের সেরাটা দিন, ভালো খেলুন ও উজ্জ্বল হয়ে থাকুন। মোহনবাগান সুপার জায়ান্টস কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বারাসাত স্টেডিয়ামে আজ সুপার সিক্সের রুদ্ধশ্বাস ম্যাচে মোহনবাগান 3-2 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে 8 বছর পর লিগ খেতাব জয় করেছে। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সবুজ মেরুন দল লিগ জিতল। মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ 2টি ও সায়ন বন্দ্যোপাধ্যায় 1টি গোল করেন। মোহামেডান স্পোর্টিংয়ের লাল রেমসাঙ্গা ও মহিতোষ রায় গোল করেন। মোহনবাগানের গোলরক্ষক দীপ্রভাত ঘোষ লাল কার্ড দেখায় শেষ 30 মিনিট 10 জনে খেলতে হয়। এই নিয়ে 31 বার মোহনবাগান কলকাতা লিগে চ্যাম্পিয়ন হল। অন্য ম্যাচে ইস্টবেঙ্গল 7-0 গোলে কোল ইন্ডিয়াকে পরাজিত করেছে। বিজয় মুর্মু ও আকাশ হেমরাম 2টি করে, মোহাম্মদ বিলাল, তন্ময় দাস, উত্তম হাজদা 1টি করে গোল করেন। ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়েছে। ইস্টবেঙ্গল 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, মোহামেডান স্পোর্টিং তৃতীয় এবং ভবানীপুর ক্লাব চতুর্থ স্থানে লিগ শেষ করেছে। ডেভিস কাপ টেনিসের যোগ্যতা অর্জনের পর্বে দ্বিতীয় রাউন্ডে ভারত দক্ষিণ কোরিয়ার কাছে 1-3 ব্যবধানে পরাজিত হয়েছে। গতকাল প্রথম দিনে দক্ষিণ কোরিয়ার কাছে 2টি সিঙ্গলসে হেরে ভারত 0-2 পিছিয়ে পড়ে। সিওলে আজ প্রথম ম্যাচটি ছিল ডাবলস। এন শ্রীরাম বালাজির সঙ্গে দক্ষিণেশ্বর সুরেশ জুটি জিসুং নাম এবং উইসুং পার্ক জুটিকে 6-3, 3-6, 6-3 গেমে হারিয়ে দেন। ফিরতি সিঙ্গলসে সুমিত নাগাল সুনো কুনের কাছে 1-6, 2-6 গেমে হেরে যান। এশিয়ার প্রথম দল হিসেবে ডেভিস কাপের নকআউট উঠল দক্ষিণ কোরিয়া। আগামী বছর ভারতকে যোগ্যতা অর্জন পর্বে প্রথম রাউন্ডে খেলতে হবে। ইংল্যান্ডের ব্রেন্টফোর্ডে আজ ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে ব্রেন্টফোর্ড 3-0 গোলে চেলসিকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন জেডন অ্যান্টনি, ইগর থিয়াগো, ফ্যাবিও কারভালো প্রমুখ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাপানের নাগয়ায় 20তম এশিয়ান গেমসের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টস কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। ডেভিস কাপ টেনিসের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত দক্ষিণ কোরিয়ার কাছে হেরে নকআউটে উঠতে ব্যর্থ হয়েছে। খেলার খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত 10টায়।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান। অনুষ্ঠানে নমক হালাল ছায়াছবি থেকে শুনবেন পরপর কয়েকটি হিন্দি গান। প্রথম গানটির শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলে, ছবি নমক হালাল।
1: আরে আরে আরে না না না না না না না।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এরপর সাগর ছবি থেকে শুনবেন পরপর কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে শুনবেন পরের গানটি, ছবির নাম সাগর।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন আগামীকাল 20 সেপ্টেম্বর রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প বলবেন ডক্টর রমিও দেবনাথ, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা বলবেন ডাক্তার জয়িত্রী মজুমদার, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবজ্যোতি লাহিরি, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নূতন সেন, 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ শুনবেন দশম পর্ব প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী অনিকেত চক্রবর্তী, 9:00 বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল শুনবেন বিশ্ব পরিচ্ছন্নতা দিবস বিশ্ব গণ্ডার দিবস নিয়ে কিছু কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী নিয়ে কিছু কথা এবং গানের লড়াই উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় ডালিয়া দাস, 11:30 যুববাণীর অনুষ্ঠান ওয়াইভি পোস্ট বক্স উপস্থাপনায় ঋত্বিক শিকদার এবং অর্পণ চিন্না, বেলা 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় পন্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 নজরুলগীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য, 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, থাকছে বিশ্ব গণ্ডার দিবস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী নিয়ে কিছু কথা এবং বিদ্যাসাগর সম্বন্ধে প্রশ্নোত্তরের আসর, 1:45 দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান শুনবেন, 2:00 অনুরোধের আসরে বাংলা আধুনিক গান, 2:30 নাটক নন্দন কাননে দ্রৌপদী রচনায় সুনীল গঙ্গোপাধ্যায় প্রযোজনায় শ্যামল ঘোষ, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, এ সপ্তাহের খেলোয়াড় পর্ব 3 সাক্ষাৎকার তরুণদের, সাক্ষাৎকার গ্রহণে শুভজিৎ সরকার উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 5:30 যুববাণী কমন রুম উপস্থাপনায় ব্রতদেব মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগান পরিবেশনায় ইতি মুর্মু এবং সহশিল্পী বৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান হইতে হোলকাও হোড়ো গাছি, 6:38 যাত্রানুষ্ঠান ঘটোৎকচ পুত্র বারবারিক রচনা অরূপ কুমার চৌধুরী পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ, 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান ধানের খেতে ঢেউ উঠেছে শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়, 9:00 শিক্ষাঙ্গন থেকে কুলবেরিয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, 9:30 নাটক পাগলি রচনা দেবদত্ত হরিভাউ রুকাদিকর, হিন্দি রূপান্তর পুরুষোত্তম যোশী, বাংলা রূপান্তর শামসুন নাহার প্রযোজনায় অনন্যা মজুমদার, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা কর্ণাটকী নন্দস্বরম, বিটি বেঙ্গসান্দ্রা গোপাল এবং সহশিল্পী বৃন্দ, আকাশবাণী বেঙ্গালুরু কেন্দ্রের নিবেদন, 11:00 নজরুলগীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তরুণ কুমার দাস, 6:35 রামচরিত মানস শুনবেন 239তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী রামকৃষ্ণ মণ্ডল, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 9:00
নজরুলগীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য, 9:20 লোকগীতি শিল্পী সমর বৈদ্য, 9:40 রসধারা, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্ট বক্স নাম্বার 111, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী অনিমা দাস, সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 4:10 জাতীয় পরিবেশ ট্রাইব্যুনালের আয়োজনে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে 19 ও 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত 2-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পরিবেশ ও জলবায়ু গতি প্রকৃতির ভবিষ্যতের সমাপনী অধিবেশনের সম্প্রচার। 20 সেপ্টেম্বরের অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তরুণ কুমার দাস, 5:20 উর্বশী, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছরে জনসেবা পূর্তি উপলক্ষে 30 দিনের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ওই সময়কালে গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজগুলি তুলে ধরা হবে। 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটে বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে নাটক, 10:00 জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস 2026-এর দৈনিক ধারা বিবরণী, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:30 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

এর অনুষ্ঠানগুলির সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:09 হয়ে 11 সেকেন্ড। জয় হিন্দ।